আসসালামু আলাইকুম দিব আকাশবাণী কারগিলিন বাজার দুননা মিনাডিং সুর সাখে পুরগি খাবার উনখুরে এন্তি দুনুগা আহমদ আলী তুরাবি ফিরমাই ওয়াজির ডক্টর এস জে শঙ্কর না আমরিকি ফিরমাই ওয়াজির মার্কো রোবিওস নই দিল্লি লসরসমা উনসাগিকা সামজুন উঞ্চুক হায়দরাবাদ হাউস না খুরি গ্রাফ সিরিয়াফ না নামানিগা আরুল্লা হাগো উনতাঙ্গেন ডক্টর জয়শঙ্কর আমরিকি ফিরমাই ওয়াজির মার্কো রোবিয়ে জিক্স খরিশমা বেন আমরিকি ইন্তিজামিয়ে গোমা জক পুখরাং না ফাল্লাগা ইউল নিসকাস বাকায়দা বাসে লাকথুত বু জাকসি ওতিন জেরে এসেরিন ফিরমাই ওয়াজির ইউল নিসকি বারিয়ান সংলেন লাকথুত বুলা ইয়সপা লাকজবরেল বেমিনা খাকপেকা নাতাঙ্গিন কিউতি ছংলেন পিয়াং গুন্দেসি স্কেতি ফেফসুস বাস লদ্দাখ রাওয়ান ইউল ইয়ারগেসি কাউন্সিল কারগিল গোবা ডক্টর মোহাম্মদ জাফর আখোন ইস আকলিয়াতি ফমাই মার্কাজি ওয়াজির কিরণ রিজিজু নঙ্গেম্বো গ্রাফসিক মালিয়ান খোস দিবাসলা সিএসিস ওয়াজির লা মার্কাজি আকলিয়াতি ফান্তো গিসিকি মনসাক কারগিল জিল্লে মিমাসুন না সমারচোস খান জিল্লা উনসাগি মিমাসুন লাং সেব চুক পারগো সুখজরে এশুবা আবাস খোজিয়া দিসিকি মনসাক চিংয়ান ইয়ান শখসম খেতে মিমাসুন সুক পার সেব চুক পারগো সুখজরে সর্বাসং গাওয়াজ বাসে মিমাসুন লা দিসিকি জিল্লা কারগিল সেরিয়া সিমিং না মিংবিউ